0: নিহাল সাত শ্রীকাল ওয়াহিগুরু জি কা খালসা ওয়াহিগুরু।
1: ওহ গুরুজি।